0: হ্যাঁ, সবার মা উঠে গেছে, ফরেন পলিসি আরম্ভ হয়েছে।
1: Well, can I?
0: I'm out with the other party in the leasing office.
2: So you can.
1: Never.